কনিতগা আকাশবাণী শিলং কি খবর হাইকটি জেন্টিয়া কি ও পুরে চফি দা উপনছি লকিয়াং তাহা ছুয়া ও পয় চ কি খবর কি উপনিয়া তানি পে ছুয়া ই ইগিনি কি মাত কি কং সান দাও সাম মন্ত্রী রং বা আদো গরি ইন্ডিয়া নরেন্দ্র মোদি ইগি জিমুর কি ও প্রোগ্রাম মান কি বা আকাশবাণী হা গলি ভা উইত্রিক ইং নাই সান দপন্দেপ জেগলে নিয়ম গব খাত দো আহি তো ও গমেট কোরাং সা ইং উস এম সাত হিমা সরা উখ্র উফলা উ হামি ঘালিয়া মানু ইদুর প্রথায় লংবা ইজিংছাম হেথোবনিয়া রখি ওইলে কমেন ক এনপিপি উইমেন্স ফ্রন্ট উমরয় ব্লক ইগসি ইং কি মানবই কিনি দি খবর কিউবনিয়া উমন্ত্রী রংবা আদো ইংগরি ইন্ডিয়া প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি দাও সাম উমুর কিয়ং ও বড় সঙ্গ ইংগরি ইন্ডিয়া ও কাম জোল কি সাবার ইংগরি হক প্রোগ্রাম চিজেনজিবনাই ইং কমন কি বাদ হক আকাশবাণী হা কৌ পুসবা হগলি ভাউ উইত্রি ইং উনাই সন কনি উমান গো গোয়াট কৌ ছিসপাতি ভাউ সো ইং প্রোগ্রাম গুজু উপনমি মানু বনাই হক প্রোগ্রাম রেডিও দং লি ব্রু ইয়ে উফাল উপন পয় ই ঝিংমুট ওকাম জু লাই ঝিং এ ঝিংমুট কিয়ং কি জগনি প্রোগ্রাম রে উফা হো নম্বর ওডে মকা উত তো ইবি ফ্রা নট নট খাট উই নিয়াও ফ্রা নট নট কিপাট বা ইয়ে গিল উই সাম ইগি ইউটিউব কিয়ং কি লুবা অনলাইন দেব লাই জগ নরেন্দ্র মোদি আপ আনি নামো আপ আনি মাই গভ ওপেন ফোরাম ছো ছো তো ইতে কিছং ছিনং ইয়ে গিল এ মিস কল হো নম্বর ইবি খে আর আর ও বোলে ইগ লিঙ্ক ও পয় ঝা কি এস এম এস কিয়ং কিনে বন্থা ও ইয়ে গি উ এ ইগি ঝিমুট কিয়ং কি ছৌমন্ত্রী রংবা আদো ইয়ং রি দং লি ঝিমুট কি থমু ই নে বন্থা কৌ কৌ বোট ইয়ং গনি প্রোগ্রাম উপদিয়াং দু হপো আর ভা কুন্দি ত্রিক দন হি ইয়ং উনি উনাই সান ক ন্যাশনাল পিপলস পার্টি উইমেন্স ফ্রন্ট উমরয় ব্লক লিম গিয়ে গন্তা ওপন মানি লে কমেন হি তো সঙ্গি ইং গি মান বই লি গো টেপ লে কাম গ মাদার্স ডে হৈ তিন ফরেন ইব অংগি হগ প্রোগ্রাম গো উপন মান হদর বার হল ইং গো উমরয় ইং গো ছনং উমরয় উমদো অবর্থি হজরং গো ফং গো অং মাদার্স দ্য সাইলেন্ট পিলার্স অফ দ্য সোসাইটি হব কলাম গনি প্রোগ্রাম নেই ইয়ং কংসান কংগ্রেস মেরি খারপুরি এ গেয়ের ইগি রেকর্ড ও কিনহ ইয়ং সাইন এন পি ডাব্লিউ এফ উমরয় ব্লক হে ই

খুবলাই ফি বারো আগানে গদে আকাশ বানি শিলং কখুবর বানপুলে দা ই তৈরিহন খারবুলি কিমাত বকং সান চং কখুবর অন আই চিংক্রেন উমেন্ট্রি রংবা কী নরেন্দ্র মোদী সকিপাত কী হাক প্রোগ্রাম মন কি বাত লেংবা কা আকাশবাণী হাক লাইফুয়ে তরিক উচমং আট হাজার আফুন্দ্রিউ পেন্ডেপ ইয়াক জিংলে নিয়াম বখাত দু ইয়াক ইম সাত চংক সোরা বলা খ্লাত নো হাদিন কা লাইফু আর স্নেম লাপ ইয় উচকোচ বথেমাই বাত বখাম ফের না মেঘালয়া আই চিংটেপ কীতনাথ ওয়াটবনিয়া রাখে কসেং ন্যাশনাল পিপলস পার্টি ওমেন্স ফ্রন্ট চংক উমরই ব্লক ইয়কি কৃপাং কিলংকমি কিহু বরবনিয়া উমেন্ট্রি রংবা আদি নরেন্দ্র মোদী উন আই চিংক্রেন সে কি পাট কী হাক প্রোগ্রাম মন কি বাত লেংবা ক আকাশবাণী হাক লাইফুয়ে তরিক মেন্টা উবনাই কন্দে কেন কীস পা লাইফু সও চংক রেডিও প্রোগ্রাম বাশি সেন শিবনাই কি পাট কী কি বনফা ইয়া কি জিং আই জিংমুৎ না কবিনা ক প্রোগ্রাম লংবা উনম্বা ইউয়ে ফ্রা নোট নোট ইউয়ে ইউয়ে হিউ ফ্রা নোট নোট কিলা আরু বনফা লংবা ক অনলাইন হাক নরেন্দ্র মোদী অ্যাপ লানে হাক মাই জি ও ভি ওপেন ফরম লা আরু বনফা ডাকা আই মিস কল হা উনম্বা ইউয়ে খাই আর বাট বোট ইয়গি চিং বাই বলবথা লংবা কি এস এম এস কি জিং আই জিংমৎ না কবিনা ক প্রোগ্রাম অন সপ্রিয়াং হাদু কা আর পোখন্ডাই তরিক চং উবনাই জমং দা কি হাজার মুট কি পাইবা কি বেলা দনলং বনসাখি ইয়াগ জিংলে নিয়াম বখাত দু ইয়াগ মেট বসা চং কস ইম সাত কবলা খ্লাত নো হাদিন জিং খ্লাত কবলা দাব দা লাই ফু আর স্নেম মিনশুয়া কাতা হাক স্নেম খাত খন্ডাই স্পা খন্ডাই ফুসাও কিবা হিয়েং হাসেম কপাতেং চং কহিমা সোরা বলা ইয়ালাম দা কস ইম সাত মে ইম কস্টলি মাইস ইম কলাপেন্ডেপ ইয়ক জিংথং বখাত দু রিংকাত কি মেন্ট্রি কি খুন কু চং ই কি লারা ইয়ক মেট বসা সকপেপ না বিনতা জিংলে নিয়াম বখাত দু লাপেন্ডেপ ইয়ক জিংথং বখাত দু হাগ জিংথং চংগস ইম সাত বরিম কবদন হালুম তে উচির রিংকাত জিংলে নিয়াম তিনরাই বাদ উপা ইম মারেম দোর উবল আইঙু আইডেম না বিনতা জিং পেন্ডেপ ইয়ক জিংলে নিয়াম লাপিনলং ইয়া কাজিং কিন্দুলং হা কিং সা চংকস ইম সাত কবদন হানং রিম সোরা লাটেপ এ কি খ্লাও কি তাপ কিলোম কি বাদ কি ক্রেম কি বদন হা জেলা মেঘালয়া কুম কি চাকা বালা বানলাপ ইয়শিবন কি জিং থাও বদন জিং এম কি বালা বান এম হা উম বাদ হা রিং কৌ রু কুমজু দা কাজিং লাপ কি স্টার্ট সাইন কি স্টার্ট ওয়াট বনিয়া ইয়াগ জিং থাও বফের বফের হা কি সান স্নেম বলা লেট কাকিন হুন ওয়াট বনিয়া বলা ইয়ালাম দ ই নং তে নাম ভা ডোলিং বাট পি ওয়ান কিট লং সং প্লিয়াং চংগ সেন এডমন্ডস কলেজ কি লাপ্রো ডাক কুমনু জিল্লা মেঘালয়া কলং কুম কৌয়ে কী কুম কৌয়ে কচাকা হারি ইন্ডিয়া কবদন ইয়াগ থুপ ওয়াট বনিয়া ইয়াগ জিং থাও বলা বন ইম হা উম বাট হারিং কৌ রু কুমজু কটকুম কিংথ বলাপনমি হাক ইন্টারনেশনাল জার্নাল ফর মাল্টি ডিসপ্লিনারি রিসার্চ আই জে এফ এম আর কবলাথ হলোর কিং ওয়াটবনিয়া ইয়া কিটে কি চিং থাও হাক লং কা মেঘালয়া না দু উসনেম আট হাজার আরফৌ হা দু উসনেম আট হাজার আরফৌ সান উ এম এল এ ক সাউথ শিলং উবা সানবোর সুলাই হেনিয়ন কসঙি উলাপিনকোপ বুরম ইয়ক কিনহুন ফুটবল চংকি কিনথে কলুম পারিং স্পোর্টস ক্লাব হাদিন বকিলায়োরা ইয়ক নাম নংচপ হাক শিলং স্পোর্টস অ্যাসোসিয়েশন ফুটবল টুর্নামেন্ট হাব আই জিংক্রেন হাকিলাত পথাই খুবর উবা সুলাই উলাইয়রো ইয়াগ জিংত্রৈ শীতম চংকি বাট অংরু বাক চিংচপ চংকি কওয়ানরা ইয়গ জিং সরং ওম তং ইয়ক লুম পারিং হিনরে ইয়গ জিল্লা হি বরো কৌয়ে উলা কিন্তুরু ইয় কি নং এলে কায় বন নং এত্রে শীতম হা কি জিং এলে কায় কি বন ওয়ান হা কিং পিনকুপ বুরম লয়দন লং দা কি নং এলে কায় কি নং আই জিং হি কায় কি নং মি খমাত কিন হুন লেম বাত কি নং কৃষান বন ইয় কমেন লং না কবিনা কিং জব চং কিন হুন কাদর বার সং চং কমাউলং নং তুলু কলা কৃপাত ইয় কতনাত অ্যানিমেল হাজবেন্ডারি বাত ভেটেনারি চং ক সরকার মেঘালয়া বনমং তিংকা না কবিনতা কিয়ং থমাই জংক ইন্টিগ্রেটেড ক্যাটল ডেভেলপমেন্ট প্রজেক্ট আই সি ডি পি সেন্টার কবদন হা মাউলং নংতু